0: di Cicalengka.
1: Lagamnya apa Kang Deddy?
0: Lagamnya Dukung Aja.
1: Digocin langsung.
0: Digocin buat grup Selargi Family.
1: Terima kasih Pandang Radio.
0: Pandang Dahlia, naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-naik-na